0: நேர்களை இதுவரை நீங்கள் கேட்டுக்கொண்டு இருந்தது ரசிகர் தென்கிணம் நிகழ்ச்சியில் நியூ பாடகாமை சேர்ந்த கே மாலதி அவர்களின் நேர்முகம். இத்துடன் தமிழமுதம் நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. நாளை மாலை 5 மணிக்கு தமிழமுதம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது நான் உங்கள் அன்பு தோழி அனிதா. வணக்கம் நேயர்களே.
1: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे. हम आकाशवाणी के श्री विजयपुरम केंद्र से बोल रहे हैं. इस समय संध्या के 5:30 हुए हैं. आइए सुनते हैं बांग्ला कार्यक्रम.
2: नमस्कार, शुभ संध्या. आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে আপনারা এখন শুনবেন বাংলা অনুষ্ঠান. বন্ধুরা, অনুষ্ঠান শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহান উক্তিটি দিয়ে. সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়. যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর আপন হয়, আর অনুভূতির বাঁধন যেখানে থাকে না সেখানে আপনও পর হয়ে যায়. বন্ধুরা, এবারে বলবো আজকের দিনটি সম্পর্কে কিছু কথা. আজ রাখি পূর্ণিমা. হ্যাঁ, এই দিনটি সত্যিই কিন্তু একটি পবিত্র দিন. বোনেরা থালায় রাখি, মিষ্টি, প্রদীপ এবং চন্দন সাজিয়ে নেয়. প্রথমে তারা ভাইয়ের কপালে চন্দনের তিলক পরায় এবং ডান হাতের কবজিতে রাখির সুতো বা রাখি বেঁধে দেয়। বোনেরা ভাইয়ের জন্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এবং ভাইয়েরাও কিন্তু বোনেদের মিষ্টি মুখ করিয়ে আজীবন তাদের রক্ষা করার বা পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এরপর উপহারের আদান প্রদান তো আছেই। বর্তমান যুগে রাখি বন্ধন কেবল নিজের ভাই বোনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও বেশি দৃঢ় করে। পাড়ার বন্ধু, প্রতিবেশী, এমনকি দেশের সুরক্ষায় নিয়োজিত সৈনিকদের হাতেও অনেকে রাখি পরিয়ে দেন। এটি সমাজে শান্তি ও একতার বার্তা ছড়িয়ে দেয়। এবারে বলবো বিশ্ব সংস্কৃত দিবস নিয়ে কিছু কথা। বিশ্ব সংস্কৃত দিবস বা বিশ্ব সংস্কৃত দিনম পালিত হয় সংস্কৃত ভাষা ও সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে।

হ্যাঁ, এই দিনটি সংস্কৃত ভাষার পণ্ডিত, শিল্পী ও অনুশীলনকারীদের অবদান ও কৃতিত্বকে সম্মান জানানো হয়। সংস্কৃত ভাষার জ্ঞান ও ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং এর সংরক্ষণ ও চর্চাকে উৎসাহিত করার জন্যই কিন্তু এই দিনের অন্যতম উদ্দেশ্য। সংস্কৃতি ভাষার পুনরুজ্জীবন, রক্ষণাবেক্ষণ এবং এর প্রচার ও প্রসার ঘটানোর জন্যই আজকের এই দিনটিকে পালন করা হয়। প্রাচীন ভারতে এই দিনে গুরুকুলে বেদ অধ্যয়নও করা হতো।

এবারে বলবো আবহাওয়ার খবরাখবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জানানো হয়েছে যে বায়ুর গতি ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় থাকবে, যা বেড়ে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে বলব জলযান সংক্রান্ত কিছু খবরাখবর। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল ৬টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে রঙ্গত ভায়া স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই দুপুর ১২টা নাগাদ সেই একই পথ হয়ে শ্রীবিজয়পুরমে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল ৬:১৫ শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই সকাল ৮:৩০ নাগাদ শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমে ফেরত যাত্রা করবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল ৬:১৫ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই সকাল ৮:৪৫ স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমে ফেরত যাত্রা করবে। শুনছিলেন জলযান যাত্রা সম্পর্কিত কিছু সূচনা। এবারে বলব জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা। আপনার জেলার এমন কোন গর্বের পরিচয় আছে যা সারা দেশের সামনে তুলে ধরা উচিত? তাহলে এটাই আপনার একমাত্র সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে শুরু হয়েছে জেমস অফ ইন্ডিয়া, এক অনন্য জাতীয় অভিযান। উদ্দেশ্য দেশের প্রতিটি জেলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকশিল্প, হস্তশিল্প, স্থানীয় খাবার, প্রাকৃতিক সৌন্দর্য এবং অনুপ্রেরণামূলক গল্পকে ডিজিটালের মাধ্যমে পৌঁছে দেওয়া দেশের প্রতিটি মানুষের কাছে। আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর হন তাহলে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ মধ্যে মাই ওয়েবস বিভাগে গিয়ে আপনার ক্রিয়েটর প্রোফাইল তৈরি করুন। এরপর জেমস অফ ইন্ডিয়ার অধীনে আপনার জেলাকে কেন্দ্র করে তৈরি মৌলিক ভিডিও রিল, তথ্যচিত্র, ব্লগ অথবা পডকাস্ট আপলোড করুন। সেরা নির্বাচিত অংশগ্রহণকারীদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত করা হবে। জেলা স্তরে প্রতিটি পুরস্কারের মূল্য ৫০,০০০ টাকা, রাজ্য স্তরে ২,০০০০ টাকা আর জাতীয় স্তরে রয়েছে সর্বোচ্চ ৫,০০০০টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন? আপনার জেলার গৌরব, ঐতিহ্য আর অনন্য পরিচয়কে পৌঁছে দিন সারা দেশের সামনে। আজই যুক্ত হন জেমস অফ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে আর আপনার জেলাকে এনে দিন জাতীয় স্বীকৃতি। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব নজরুল গীতির আসর অঞ্জলি অনুষ্ঠানে। শুনব আসরের প্রথম গানটি ফিরোজা বেগমের কণ্ঠে।

নজরুল এসেছিলেন ঝড়ের বেগে, তাই বলে তিনি ঝড়ের মতো মিলিয়ে যাননি। তিনি ছিলেন বিদ্রোহী কবি।

তিনি বিদ্রোহী কবি না প্রেমিক কবি, এ নিয়ে যতই বৈষম্য থাকুক না কেন, এটা ঠিকই তিনি উপলব্ধি করেছিলেন যে জীবন চলমান এবং গতিশীল। এই গতির সাথে পাল্লা না দিয়ে চলতে পারলে অন্ধকারে হারিয়ে যেতে হবে।

হয়তো যদিও তার জীবন শুরু হয়েছিল বর্ধমান জেলার চুরুলিয়ার মতো একটি ছোট্ট গ্রামে, এবং তার ছাত্র অবস্থাও চাকুরি জীবনে দুঃখ কষ্ট ও অনশন অর্ধাশনের যে কাহিনী আজ আমাদের মনকে এত বিচলিত করে তোলে, তা একা দুখু মিয়ার কাহিনী নয়। তখনকার সময়ে আমাদের গ্রাম বাংলায় সন্ধান করলে এমন শত শত দুখু মিয়ার দেখা মিলত। ঘটনাগত বিচারে নজরুলের জীবনে সত্যি অসাধারণত্ব বলে কিছুই ছিল না, তার অসাধারণত্ব ছিল তার অন্তর্জীবনে।